0: بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسول الله، أما بعد، فإن يوم عاشوراء هو اليوم العاشر من محرم، واتفق العلماء على أن صيام هذا اليوم سنة ليس بواجب، وإنما لم يجب صومه لخبر الصحيحين: إن هذا اليوم يوم عاشوراء ولم يكتب الله عليكم صيامه، فمن شاء فليصمه ومن شاء فليفطر. وحمل العلماء الأخبار الواردة بالأمر بصومه على الاستحباب.
1: ويوم عاشوراء هو اليوم الذي أنجى الله تعالى فيه موسى، وأغرق فيه فرعون، وفيه تاب الله على آدم عليه السلام، وفيه نجى الله سفينة نوح، وفيه قتل سيدنا الحسين. ففي صحيح مسلم عن ابن عباس رضي الله عنهما قال: قدم رسول الله صلى الله عليه وسلم المدينة، فوجد اليهود يصومون يوم عاشوراء، فسئلوا عن ذلك فقالوا: هذا اليوم أظهر الله فيه موسى وبني إسرائيل على فرعون، فنحن نصومه تعظيما له. فقال النبي صلى الله عليه وسلم: نحن أولى بموسى منكم، فأمر بصومه.
0: وكان موسى قد لقي من فرعون وأتباعه ما لقي من الأذى، فخرج موسى ومن تبعه من بني إسرائيل من مصر بعد أن أرسله الله هو وأخاه هارون إلى فرعون ليدعواه إلى الإسلام. وكان جبارا كبيرا، قال لأهل مصر: أنا ربكم الأعلى. فلما قابلاه دعياه إلى الإسلام، فأظهر جبروته، ثم آل الأمر إلى أن ذهب موسى بمن آمن به من بني إسرائيل من مصر، فلحقه فرعون هو ومن معه ليبيده. وكان مع موسى عليه الصلاة والسلام 600,000 شخص، وخرج مع فرعون 1,600 من المقاتلين. فلما وصل إلى البحر أوحى الله له أن يضرب بعصاه البحر، فانفلق البحر 12 فرقا، بين كل فرقين طريق يبس، فاجتاز موسى ومن معه من المؤمنين. ثم جاء فرعون بجيشه فوجد البحر على تلك الحال، فقال: لنلحقهم لندركهم. فدخل، فأمر الله البحر أن يلتطم، فالتطمت عليه هذه الأمواج القائمة، فهلك هو وجنوده. فقال بعض أتباعه: إنه اختفى ولم يمت، فأظهر الله تعالى جسده فوجد منتفخا.
1: ويسن أيضا صيام تاسعاء، وهو تاسع المحرم، لقوله صلى الله عليه وسلم: لئن بقيت إلى قابل لأصومن التاسع. ولكن مات رسول الله صلى الله عليه وسلم قبله. قال بعضهم: وحكمة صوم يوم تاسوعاء مع عاشوراء الاحتياط له، لاحتمال الغلط في أول الشهر، ولمخالفة اليهود فإنهم يصومون العاشر، والاحتراز من إفراده بالصوم كما في يوم الجمعة. فإن لم يصم معه تاسوعاء سن أن يصوم معه 11، بل نص الشافعي في الأم والإملاء على صوم 3.
0: وفي العاشر من محرم من السنة 4 للهجرة حصلت غزوة ذات الرقاع. خرج رسول الله صلى الله عليه وسلم ومعه 700 مقاتل، يريد قبائل من نجد، وهم بنو محارب وبنو ثعلبة من بني غطفان، لأنهم تهيأوا لحرب المسلمين. فلما علموا بخروجه هربوا وتركوا نساءهم.
1: ثم اجتمع منهم جمع لقتال الرسول صلى الله عليه وسلم، فقذف الله في قلوبهم الرعب ولم تكن حرب، وسميت بذات الرقاع لأنهم لفوا على أرجلهم فيها الخرق، كما جاء ذلك في صحيح البخاري. والله سبحانه وتعالى أعلم وأحكم.
2: Stay tuned to the Muslim Community Radio on 92.1 FM. It's now time for the Bengali program.
3: আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ, আমি বলছিলাম যে আম্বিয়া কেরাম আলাইহিম সালাতু ওয়াসসালাম তাদের ইন্তেকালের পরেও ফায়দা পৌঁছাতে পারেন, যেভাবে হযরতে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম আমাদেরকে নামাজের বিষয়ে ফায়দা পৌঁছেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে নবী পাক সাল্লামকে ওসিলা করে দোয়া করেছেন তার হায়াতে এবং তার বিশাল বা তার ইন্তেকালের পরেও, কেউ এটার বিরোধিতা করেনি। এবার আসুন হযরতে সাইয়্যিদুনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কবর জিয়ারত সম্পর্কে ইরশাদ করেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, আমি তোমাদেরকে কবর জিয়ারত সম্পর্কে মানা করেছিলাম তবে এখন তোমরা কবর জিয়ারত করবে, কেননা এখন কবর জিয়ারতের মাধ্যমে আখিরাতের স্মরণ আসে, এবং কবর জিয়ারত যদি করো এটা থেকে তোমার ফায়দা এই হবে যে দীনের দিকে তুমি ধাবিত হবে, দুনিয়ার মহাব্বত তোমার অন্তর থেকে কমে যাবে। আমার দিনী ভাইয়েরা, আমার তাওহিদী ভাইয়েরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম ও আশিক ভাইয়েরা, আমি এখানে বলতে চাই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলা বানানোর সম্পর্কে আজ পর্যন্ত কেউ এটার বিরোধিতা করেননি। আজ পর্যন্ত সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ এটার বিরোধিতা করেননি, তাবেইনদের মধ্যে কেউ এটার বিরোধিতা করেননি, তাবা তাবেইনদের মধ্যে কেউ বিরোধিতা করেননি, আইমায়ে মুজতাহিদিন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বাল, ইমাম মালিকি কেউ এটার বিরোধিতা করেনি। এই সর্বপ্রথম যে ব্যক্তি নবী পাক সাল্লামের জিয়ারতের বিরোধিতা করলো তার নাম হচ্ছে ইবনে তাইমিয়া। এই ইবনে তাইমিয়া সর্বপ্রথম নবী পাক সাল্লামের মাজার শরীফ জিয়ারতের নিয়তে সফর করাকে হারাম বলল, এবং নবী পাক সাল্লামের মাজার শরীফ থেকে বরকত হাসিল করার নিয়তে যে ব্যক্তি জিয়ারত করবে এটাকে শিরক ও কুফরি ডিক্লেয়ার দিল মাযাল্লাহ রাব্বুল আলামিন। আমি এখন জিজ্ঞাসা করতে চাই, হযরতে সাইয়্যিদুনা বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাইয়্যিদুনা আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইউনারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার শরীফে গেলেন, এবং হযরতে সাইয়্যিদুনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ হাজরি দিতে গেলেন, তখন নিজের মুখটাকে রওজা শরীফের সাথে লাগালেন এবং মহাব্বতে কাঁদতে ছিলেন, এবং মুখটা রওজা শরীফের ওই পাথরের সাথে লাগায় কাঁদতেছেন, এমন সময় পিছন থেকে মারওয়ান দেখে নিল। মারওয়ান দেখার পরে জিজ্ঞাসা করলো, কে? হযরতে সাইয়্যিদুনা আইয়ুব আনসারী রাহমাতুল্লাহি আলাইহি উত্তর কি দিলেন একটু ভালো করে শুনুন। হযরতে আইয়ুব আনসারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মারওয়ানকে উত্তর দিলেন, মারওয়ানের দিকে তাকালেন, তাকানোর পরে ইরশাদ করলেন, জিতু রাসূলুল্লাহি ওয়া লাম আতিল হাজার, এ মারওয়ান আমি আমার রসুলের কাছে এসেছি, পাথরের কাছে আসিনি, তুমি কি মনে করতেছো? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি তুমি ইন্তেকালের পর পাথর হয়ে গেছেন, কোনো ফায়দা দিতে পারেন না, এরকম কি মনে করতেছো? জি তো ইলা রাসূলিল্লাহি ওয়ালাম আতিল হাজার, আমি রাসূলে পাক সাল্লামের কাছে এসেছি, আমি কোনো পাথরের কাছে আসিনি। আল্লাহু আকবার! সারা দুনিয়ার মুসলমানদের জন্য এটা বিরাট বড় একটা দলিল, সারা বিশ্বের মুসলমানদের জন্য এটা বিরাট বড় একটি দলিল। এরপরে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি মনসুরের দিকে তাকিয়ে এরশাদ করলেন, মনসুর সত্যি কথা, মারওয়ানের দিকে তাকিয়ে এরশাদ করলেন, মারওয়ান তুমি খলিফা হওয়ার যোগ্যতা রাখো না, তুমি জানো না রসুলের দরবারে কিভাবে হাজরি দিতে হয়, রসুলের পাক সাল্লামের দরবারে এসে ওনাকে ওসিলা বানে ওনার কাছ থেকে বরকত হাসিল করা যায়, তুমি এটার বিরোধিতা করছো, তুমি খেলাফতের যোগ্যতা রাখো না, মুখের কাছে মুখের সামনেই বলে দিলেন। আল্লাহ আকবার! আমার ভাইয়েরা একটু চিন্তা করে দেখেন তারা কিভাবে সাথে সাথে উত্তর দিয়ে দিতেন। এখন আমরা কোথায়, আমাদের আমরা আমাদের সমাজে দেখি ইবনে তাইমিয়ার অনুসারী যারা, তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা শরীফের হাজরির বিরোধিতা করে ওখানে দাঁড়াতে দেয় না, আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এমন শব্দ ব্যবহার করে যেটা আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আমাকে, আমি যখন হজ করতে গেলাম আমাকে একজন সাধারণ মানুষ, আমার মনে হয় সে পুলিশ, আমাকে বলতেছে যে হাই হ্যাঁ কিবলার দিকে মুখ করো, কিবলার দিকে মুখ করো, তুমি এদিকে মুখ করে দোয়া করতেছো এটা শিরক। তখন আমি তো আরবি জানি, আমি তাকে জিজ্ঞাসা করলাম ভাই দোয়ার জন্য কি কিবলার দিকে মুখ করা একটা শর্ত আছে, নামাজের মতো শর্ত, যেভাবে নামাজ কিবলার দিকে না হলে নামাজ হবে না, এরকম কি দোয়াতেও কিবলার দিকে মুখ করতে হবে? ফজরের ফজরের সময় আসরের সময় তো ইমামের দিকে মুখ করে দোয়া করা এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাহাব এবং এটা সুন্নত, তো কিবলার দিকে মুখ করা, কিবলার দিকে মুখ করে দোয়া করা এটা তো কোনো জায়গায় আমি পাইনি। আপনি চিন্তা করে দেখুন, আরেকটি হাদিস তারা পেশ করে, সেটা হচ্ছে হযরতে সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু আনহু তার জিন্দগিতে একবার হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে উসিলা করেছিলেন, আল্লাহ তাআলার দরবারে উসিলা করেছিলেন, এটাকে তারা দলিল বানায়, হ্যাঁ দলিল বানায় যে বলে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে কে উসিলা বানিয়েছিলেন, এটা দিয়ে বোঝা গেল যে নবীজির ইন্তেকালের পরে নবীজিকে উসিলা বানানো যাবে না। না, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আপনি ওই হাদিসটা দেখলেন হযরতে সাইয়্যিদুনা বিলাল ইবনে হারিস আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাজরি দিলেন এবং বৃষ্টির জন্য দোয়া করলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ওখানে স্বয়ং নবী পাক সাল্লাম তাকে সালাম পৌঁছাইলেন এবং উমর রাদিয়াল্লাহু আনহু এটা বিরোধিতা করেননি, বরং হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন যে অতি শীঘ্র বৃষ্টি হবে খুশিতে একেবারে মাতোয়ারা হয়ে গেলেন। অথচ এরা বলে যারা ইবনে তাইমিয়ার অনুসারী, তারা বলে যে নবীজির ইন্তেকালে পরে নবীজিকে ওসিলা বানানো যাবে না, যদি বানানো যেত তাহলে হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে কেন ওসিলা বানালেন? আমার ভাইয়েরা তোমরা হাদিস বুঝোনি, হাদিস যদি বুঝতে তাহলে এ ধরনের প্রশ্ন করতে না। হাদিসের ব্যাখ্যাটা আমি করতেছি, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ওসিলা বানালেন এটা কেন ওসিলা বানালেন জানেন? ওসিলা বানানোর উদ্দেশ্যটা কি? হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করি, চলুন ওনাকে কেন ওসিলা বানানো হলো? হযরতে সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাহাবায়ে কেরামদের মাঝে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারা লিল আব্বাসি কামা ইয়ারাল ওয়ালাদু লিওয়ালিদাই লিওয়ালিদিহি, হে মানুষেরা শুনো, আমি দেখেছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্বাসকে এভাবে মহব্বত করতেন, এভাবে সম্মান করতেন যেভাবে একজন সন্তান তার পিতাকে সম্মান করে। তো যেহেতু হযরতে সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু এরপরে বলতেছেন ওয়া ইউআযিমুহু, হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্বাসকে সম্মান করতেন, ইহতেরাম করতেন, ইজ্জত করতেন, রেসপেক্ট করতেন তাকে, এই জন্য তোমরাও তাকে সম্মান করো এবং ফাক্তাদু, তোমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা করো, আইয়ুহান নাস বি রাসূলিল্লাহ ফি আম্মিহি আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু আনহু বিষয়ে তোমরা নবীজির অনুসরণ করো, অর্থাৎ নবীজি যেভাবে উনাকে শ্রদ্ধা করতেন, মহাব্বত করতেন, ভালোবাসতেন, এভাবে তোমরাও ভালোবাসো। এই জন্য হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু তাকে ওসিলা করলেন, এই জন্য নয় যে নবীজির ইন্তেকালে পরে তাকে নবীজিকে ওসিলা বানানো যাবে না, না, যার ধারণা এই ধরনের আছে সে ভ্রান্ত ধারণা নিয়ে আছে, বরং উমর রাদিয়াল্লাহু আনহু হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ওসিলা বানায় এটা প্রমাণ করে দিলেন যে ওলি আল্লাহকেও আল্লাহ তাআলার দরবারে ওসিলা হিসাবে পেশ করা যেতে পারে। এই জন্য হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন হয়ে হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে ওসিলা বানানেন, যে নবীজিকে ওসিলা তো বানানো যাবে, নবীজির উম্মতের মধ্যে যারা ওলি আল্লাহ আছে, হযরতে আব্বাস একজন বড় আল্লাহ তাআলার ওলি, বড় ধরনের আল্লাহ তাআলার ওলি, তাকে ওসিলা বানায় প্রমাণ করে দিলেন যে আল্লাহ তাআলার ওলিদেরকেও ওসিলা বানানো যাবে। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে আমি এখানেই ওসিলার ওপর আমি আমার বক্তব্য শেষ করছি। শেষ করার আগে আপনাকে আবার একটা কথা বলছি যে ইবনে তাইমিয়া সে প্রথম ব্যক্তি যে নবী পাক ইসলামের রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে সফর করাকে হারাম বলল, কোনো সাহাবি বলেন, বরঞ্চ স্বয়ং হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু শাম থেকে সিরিয়া থেকে গেলেন নবী পাক ইসলামের রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে গেলেন। হযরতে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বড় বড় সাহাবায়ে কেরাম নবী পাক ইসলামের ইন্তেকালের পরে সফর করতেন নবী পাক ইসলামের মাজার শরীফ জিয়ারতের নিয়তে, কেউ এটার বিরোধিতা করেনি ইবনে তাইমিয়া ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবনে তাইমিয়ার তাকলিদ এবং ইবনে তাইমিয়ার অনুসরণ করা থেকে আমাদেরকে যেন দূরে রাখেন, বিরত রাখেন, আমিন। এবং সিরাতে মুস্তাকিম সৎ এবং হক পথে চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।